প্রিয় চাষি ভাই ও ভৌণী মানে রাশি ফসল বুণিবা পাই চাষ পাই অধিক অমলক্ষম কিসম যেমিতি কি প্রাচি কলিকা কনক বিনায়ক ইত্যাদি চয়ন করন্তু। এক রু 1.2 কিলোগ্রাম বিহন প্রতি একরে ব্যবহার করন্তু। বিহন বুণিবা পূর্বরু 3 গ্রাম সেরেসন প্রতি কিলোগ্রাম বিহন সহিত মিশাই বিশোধন করন্তু। শেষ জমি প্রস্তুতি সময় 6:8:8 কিলোগ্রামর যবক্ষারজান সার, ফসফরস সার এবং পটাস সার প্রতি একরে প্রয়োগ করন্তু। বুণিবা সময় ধাড়ি মধ্যে 30 সেমিটর ব্যবধান এবং গছ মধ্যে 10 সেমিটর ব্যবধান রাখন্তু। চীনাবাদাম ফসলরে মঞ্জি বুণিবা সময় প্রাক তৃণকুমারী প্রয়োগ করে মঞ্জি বুণিবার 15 দিন মধ্যে পাগ শুখিলা দেখি একর প্রতি 300 মিলিলিটর ইমা জেথাপির নামক ঘাসমরা ঔষধ কিংবা 400 মিলিলিটর কুইজালোফ ইথাইল নামক ঘাসমরা ঔষধ 200 লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু।

0: শ্রোতা বন্ধু, এই কালিয়া ঠাকুর আমার যেতিকি ভক্তর ভাবরে বন্ধা সেতিকি মনুয়া।
1: হ্যাঁ পা, সেই মনুয়া ঠাকুর কেতবেলে ভক্তর পরীক্ষা নিয়ন্তি, তো আউ কেতবেলে ভক্ত ঠাকুরঙ্কর পরীক্ষা নি।
0: হ্যাঁ, এই যে ভক্ত ভগবানকর ভাব অছি না, সে বহুত নিয়ারা। যেমিতি দাসিয়া বাউ যেতবেলে আসি ন পারলে নড়িয়া পঠাই দেই ঠাকুরঙ্কু কহিলে, নিজে হাত বড়াই নব তো নব, নহলে মো নড়িয়া মু ফেরি নেবি।
1: আউ প্রভু কোন শুনিলে নাকি? শুনিলে না, সেই হাতকু বড়াই হি নড়িয়াটি নেলে।
0: হ্যাঁ, আউ যেতবেলে ভক্ত সালবেগ রথযাত্রা সময়রে শ্রীক্ষেত্র ধামরে পৌঁছি ন পারিলে প্রভুঙ্কু কহিলে, প্রভু মু যিবা যাই রথরে টিকে রহিব।
1: আউ ভক্তর ভাবনা যেতবেলে জানিপারিলে প্রভু রথ তো জমা বি গড়িলানি, অপেক্ষা করিলে কেতবেলে আসিবে সালবেগ।
0: হ্যাঁ, এমিতি আমার ঠাকুর।
1: আউ সালবেগ আসিলে রথ গড়িলা।
0: সেই তো, সেই তো মহাপ্রভুঙ্কর লীলা। কেতবেলে ভক্ত সে নিজ পাখকু ডাকি আনন্তি, আউ কেতবেলে ভক্ত পাই নিজে বড় দাণ্ডকু চালি আসন্তি।
1: আউ সিয়ে যেতেবেলে বড় দাণ্ডকু চালি আসন্তি, সেতেবেলে ভাব আউ ভক্তির স্বর শ্রীক্ষেত্র সারা

0: জাফরবাদকু রেড ওয়ার্নিং জারি করেছে। এবার তো দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, উত্তরপ্রদেশ সমেত অন্য ছটি রাজ্যকে মধ্যে প্রবল বর্ষা হবে নিয়ে সতর্কতা জারি করাযাইছে। আহরি তিন দিন পর্যন্ত ওড়িশা সমেত কতক রাজ্যে বজ্রপাত ও বর্ষা হবে নিয়ে পানিপাগ বিভাগ অনুমান করেছে। জম্মু কাশ্মীরে প্রবল বর্ষা জনিত পরিস্থিতি গতকালে 11 জনকর মৃত্যু হয়েছে। এতে জনে মহিলা এবং তাঙ্কর দুইটি সন্তান অন্তর্ভুক্ত। এতসহ গত তিনি দিন মধ্যে মৃত্যু সংখ্যা 23 বৃদ্ধি পাইছে। স্থানীয় কর্তৃপক্ষ দেইথিবা সূচনা অনুযায়ী লগাতার প্রবল বর্ষা যোগুঁ প্রভাবিত রাজৌরি এবং পুঞ্চ জেলায় উদ্ধার ও রিলিফ কার্য বাধাপ্রাপ্ত হয়েছে। মুখ্য সংবাদগুলি পুণিথরে। বিভিন্ন প্রসঙ্গে বিরোধী সদস্যঙ্ক হট্টগোল যোগুঁ সংসদের উভয় গৃহ অপরাহ্ন 2টা পর্যন্ত মুলতবী। ভবিষ্যতে প্রশ্নপত্র প্রঘট ভাই ঘটনার পুনরাবৃত্তি ন হওয়া লাগে সমন্বিত পদক্ষেপের আবশ্যকতা উপরে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ। সিকিমে নির্মাণাধীন টনেল ভুষুড়ি 9 জনকর মৃত্যু ঘটনায় দুঃখ প্রকাশ কলে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের নূতন প্রধানমন্ত্রী আন্ডি বর্নহামকু প্রধানমন্ত্রী শুভেচ্ছা এবং ওড়িশা সমেত কতক রাজ্যের আসন্তা 3 দিন পর্যন্ত বজ্রপাত ও বর্ষা হবে নিয়ে পানিপাগ বিভাগের পূর্বানুমান। সংবাদ শেষ হল।
1: Good afternoon. This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines. Prime Minister Narendra Modi calls for coordinated efforts to prevent paper leaks in future examinations. Reiterates government's commitment to ensuring strict action against those involved in NET paper leak. Proceedings in both houses of parliament disrupted amid opposition uproar on various issues. 11 people killed, several others trapped after tunnel collapses in Sikkim's Namchi district. Rescue operation underway. Prime Minister assures Sikkim Chief Minister of all possible assistance. IMD issues red alert for very heavy rainfall over Himachal Pradesh, Jammu and Kashmir and Ladakh.

0: agreed to enhance trade and investment while expanding cooperation in key sectors including information technology, agriculture, food processing, pharmaceuticals, textiles, biotechnology, tourism, hospitality and filmmaking. Addressing the media in Skopje, after talks with her North Macedonian counterpart, President Draupadi Murmu said both countries have reaffirmed the deep and friendly ties based on shared democratic values and mutual respect. President Murmu expressed confidence that a landmark visit, the first ever by an Indian president to North Macedonia, will further strengthen the multifaceted partnership between the two countries. From North Macedonia, she will travel to Romania after concluding her visit. The Madhya Pradesh Assembly passed the Uniform Civil Code Bill on the second day of its monsoon session today amid protests by the opposition. The bill will now be sent to the governor for assent. Once approved, the Uniform Civil Code will come into force in the state. Tribal communities have been kept outside the purview of the law. India today summoned the Russian Charge d'Affaires Vladimir Ladanov following the attack on the commercial vessel MV Golden Leo on Sunday. The Ministry of External Affairs said that such attacks undermine the safety, security and stability of the international maritime commerce. In China Open Badminton, India's HS Pranoy's campaign ended in the opening round after losing to Malaysia's Leong Jun Hao in Zhangzhou today. Lakshya Sen and Ayush Shetty are the other Indian entries in the men's singles draw. Devika Sehwag lost to Thai player Busanan Ong Pam Rungnaphan in the women's singles draw. The benchmark domestic equity indices ended in the negative zone today. The Sensex declined 238 points to close at 77,470. The Nifty lost 51 points to settle at 24,188. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী ব্রহ্মপুর শুধু সন্ধ্যা অধিবেশনে প্রচারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কীয় সূচনা 6:15 শুনিপারে শ্রীরাম চরিত মানস দেশভক্তি গীতটি প্রচার করু লতা মঙ্গেশকর কণ্ঠে সন্ধ্যা 6:25 6:30 রয়েছে কার্যক্রম উদয় ভারত রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রের আজ প্রসঙ্গ শুনিপারে 6:55 রাতে 7টায় প্রচার করব কতটি ওড়িয়া কথাচিত্রর গীত জিলা হালচাল রিলেকি প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র রাতে 7:25 কৃষি ভাই মানুষ রয়েছে কার্যক্রম কিষান বাণী এখন প্রচার করব রাতে 7:30 কতটি হিন্দি কথাচিত্রর গীত শুনে রাতে 8টায় রাতে 8:15 পুঁথরে প্রচার করব কতটি ওড়িয়া কথাচিত্রর গীত ওড়িয়া আলবম গীত নিকি আসব রাতে 8:30 সমাচার সন্ধ্যা শুনেপারে রাতে 8:45 এখন রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির বিবিধ ভারতী কার্যক্রম শুনিপারে রাতে 9টায় রাতে 10টায় রয়েছে স্বতন্ত্র কার্যক্রম মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক পবিত্র রথযাত্রা উপলক্ষে হওয়া স্বতন্ত্র প্রচারণে আজ শুণবে গীতিনাট্য গজপতি পুরুষোত্তম রচনা চন্দ্রশেখর মিশ্র প্রযোজনা সুরেশ চন্দ্র নায়ক ও সঙ্গীতরে ডক্টর ভারতী কৃষ্ণ দাস ইয়েলা আজ সন্ধ্যা অধিবেশনে প্রচারিত হয়ে কার্যক্রম সম্পর্কীয় সূচনা
2: ওড়িশা সরকারঙ্କ সমবায় বিভাগ তরফ রাজ্যর সমস্ত কৃষক ভাই ভৌণী মানଙ୍କୁ সূচিত করা যাଉଛି যে চলিত 2026 মসিয়া খরিফ ঋতু পাইଁ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নিজ ফসল ধান মকা কপা অদা মান্ডিয়া চীনা বাদাম

শ্রোতা বন্ধু, আমবর্গক সশক্ত আজগারক্ষম করা অনেক যোজনা কার্যকরী করেছেন আম সরকার। ক্ষুদ্র ব্যবসায়ক প্রোৎসাহন দেওয়ার আরম্ভ করে বৃহত উদ্যোগ যুববর্গক আর্থিক সহায়তা দিয়া যাচ্ছে, যা ফলে অনেক যুব উদ্যোগী বাহু আত্মনির্ভর ভারত কু বল দেওয়া স্বরূপ যুবক যুবতী মানে দেশের বিকাশে ভাগিদারি হচ্ছেন। চাকরি করা অপেক্ষা চাকরি দেবার মানসিকতা রাখুন, মেক ইন ইন্ডিয়া অভিযানের নিজের সক্রিয় যোগদান রাখুন, যা সব যুবকেন্দ্রিক যোজনা রয়েছে সেথু লাভ উঠাছেন। তেমনি ব্যবসায়িক ক্ষেত্রে যুববর্গ কিপর সফলতা অর্জন করছেন, নিজে স্বাবলম্বী হয়ে অন্য মানুষ রোজগার পন্থা বাহার করছেন, আত্মনির্ভর ভারত কিপর বল দেছেন, এমিতি কিছু প্রসঙ্গ আধার করে আজ রয়েছে আলোচনা।

0: আসবে। এনেই রাষ্ট্রপতি ভবন পক্ষ প্রস্তুত কার্যখসড়া রাজ্য সরকারকে প্রদান করা যাইছে। গস্ত অবসরের রাষ্ট্রপতি ভুবনেশ্বর, কটক ও ব্রহ্মপুরে আয়োজিত হওয়ার থাকা বিভিন্ন কার্যক্রমে যোগদেবার কার্যসূচী রয়েছে। গস্ত পূর্ব সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে রিপোর্ট দাখল পাই রাষ্ট্রপতি ভবন পক্ষ কুহাযাইছে। কটক স্থিত এসিবি মেডিকাল কলেজ হসপিটাল স্বাস্থ্যমন্ত্রী মুখ্যটি প্রশ্নপত্র প্রঘট ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরে কেন্দ্র সরকার তুরন্ত পদক্ষেপ নেওয়া আরম্ভ করেছেন।
1: प्रधानमंत्री जी ने अपील भी किया है कि उनका जो सजा है उसको सख्ती से सख्ती सजा कैसे दिया जाए, उसमें सारा टॉप क्लास के वकील लोग भी साथ हैं, ताकि जो पेपर लीक जैसे पाप काम किया है उन लोगों को घोर सख्त।
0: अल्पगुड़ी का कार्य शेष करने पर श्री महारिंग गुरुत्वारोप करते एथिरे कटक सदर विधायक प्रकाश सेठी, स्वास्थ्य सचिव अश्वथी एस एवं विभागीय वरिष्ठ अधिकारी मैंने उपस्थित थे। নয়াগড় জেলার এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে পরিচালনা করা নিয়ে জেলাপাল সম্মেলনী কক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের জেলার সমস্ত বিধায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা। গঞ্জাম জেলাপাল ভি কীর্তিভাষণ অধ্যক্ষতার এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। এতে কেন্দ্র সরকার রেজিষ্ট্রার জেনারেল তথা জনগণনা আয়ুক্ত কার্যালয় পক্ষ জেলা জনগণনা হ্যান্ডবুক 2000 আভাসী জরিয়ে বিবরণী সংগ্রহ করবে। আসন্তা সেপ্টেম্বর মাস 2 তারিখে এসআইআর প্রক্রিয়া শেষ করা যায়। 6 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ পাইব। গত 5 তারিখ আজ সুদ্ধা 26745টি ফর্ম 6 হস্তগত হয়েছে শ্রী গোপাল। জেলাপাল কার্যালয় পরিসরু এক সচেতনতা রথর শুভারম্ভ করা যাই। রথটি আজিঠার 24 তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে ফসল বীমার আবশ্যকতা, উপকারিতা এবং নাম পঞ্জ